শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী লিপিকা বড়, গীতরচনা সন্থকবি ভীম ভয়ে।

অল্প সুখ হেতু করি অন্যান্য হিংসা কুয়াচারি অশেষ দুঃখর কারণ করন্তি হই মতি ভ্রম মৃগ তৃষ্ণার প্রায় হই অবিদ্যা সমূহে ভ্রমই অন্ধ যেসনে পথে যাই কণ্টক দুর্গমে ভ্রমই ভকতি যোগে যে সংসারে নিকট মৃত্যু ন নিবারে সে নহে গুরু মিত্র পিতা পতি জননী বা দেবতা মূঢ় জানিব এহা কাহি নিত্যে মায়ারে ভ্রমু থাই ভূপুত্রে শুণ ম উত্তর এ যে মোহর কলেবর অষ্টাঙ্গ যোগ ধ্যান মতে মুনি চিন্তন্তি অবিরতে যেণু আম্ভর তুম্ভে সুত পরম শ্রেষ্ঠ ভাগবত এবে এমন্ত তুম্ভে কর ভরত জ্যেষ্ঠ যে তুম্ভর অক্লেশ বুদ্ধিরে সমস্তে তাহাঙ্কু ভজ যথোচিতে।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম। হচ্ছে সত্যানন্দ,
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু, আম জন্মভূমি ভারতবর্ষকু দীর্ঘদিন ধরে বিদেশী মানে শাসন করুথিলে।
1: আম দেশর স্বাভিমানী ভাই ভৌণী মানে কিভাবে ভাবরে আম দেশকু বিদেশী মানক কবলরু রক্ষা করিবে এবং আমি আমার নিজ শাসন চলাইবা এইভাবে চিন্তাধারা নেই দেশপ্রেমী বুদ্ধিজীবী মানে লাগি পড়িলে। সেথিপাইঁ বিদেশী শাসক মানক বিরুদ্ধরে স্বর উত্তোলন করি আমার অনেক দেশপ্রেমী মানে নিজ দেশপাই নিজ জীবনকু বলিদান দেই শহীদ হইছন্তি। একথা ভারত স্বাধীনতা ইতিহাসরে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হইছি। পরিশেষরে বহু ঘাত প্রতিঘাত পরে আমকু স্বাধীনতা মিলিছি 1947 অগস্ট 15 তারিখরে। সেই দিন আম দেশর রাজধানী দিল্লির লালকিল্লাঠারে স্বাধীনতার পবিত্র ত্রিরঙ্গা পতাকা ফরফর হয়ে উড়িথিলা। চলিত বর্ষ আমি পালন করুছু 80তম স্বাধীনতা দিবস।
0: এই 80তম স্বাধীনতা দিবস পল্লীরু দিল্লি পর্যন্ত পালন হয়েছে। প্রত্যেক জেলার সদর মহকুমা মানঙ্করে মধ্যে জেলাস্তরীয় স্বাধীনতা দিবস পালন হয়ে যাইছে। চলিত বর্ষ ময়ূরভঞ্জ জেলার বারিপদা পুলিশ পড়িয়ারে জেলাস্তরীয় স্বাধীনতা দিবস পালন হয়েছে। এই অবসরে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে ময়ূরভঞ্জ জেলার জেলাপাল শ্রীযুক্ত হেমকান্ত সাই মহোদয় কহিলে,
2: জোহার পবিত্র 80তম জাতীয় স্বাধীনতা দিবসর এই ঐতিহাসিক ও গৌরবময় সমারোহে মু ময়ূরভঞ্জের সমস্ত মান্যগণ্য নাগরিক জনপ্রতিনিধি প্রশাসনিক ও পুলিশ অধিকারীবৃন্দ গণমাধ্যমর প্রতিনিধি গুরুজন প্রিয় ছাত্রছাত্রী এবং জেলার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা মোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জনাউছি। আজির এই শুভ দিবস কেবল এক আনন্দ ও উৎসবর দিন নুহে, এ আম জাতীয় গৌরব স্বাভিমান।

0: শ্রোতাবন্ধু, বর্ষা হওয়ার এবং বিভিন্ন আড়ে কাদ কেচড়া বি হয়ে সেপাই আমি কিছু স্বাস্থ্য সচেতনতা দিগরে যত্নবান হওয়া পড়ব।
1: সাধারণ ভাবে বর্ষা দিনে সর্দি জ্বর কাশ ইত্যাদি লাগি রয়েছে। এণু সর্দি জ্বর কাশ কিংবা ফ্লু ভলি লক্ষণ থিবা ব্যক্তি মানে জনগহলি স্থানকু যা না। এথিপাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকারঙ্ক তরফরু জনসাধারণঙ্ক পাই স্বাস্থ্য মার্গদর্শিকা। বয়োবৃদ্ধ ভিন্নক্ষম ব্যক্তি ও পিলামানঙ্কু একুটিয়া ভিড় ভিতরকু আদু ছাড়িবা নাহি। বিশেষ করে পানি ফুটাই বিশুদ্ধ পানি পিইবা এবং খাইবা পূর্বরু হাত ভালোভাবে ধোইবা। খোলা বিক্রি হওয়া খাদ্য, কৃত্রিম রঙ দিয়া খাদ্য, বাসি ও দুর্গন্ধ খাদ্য, মাছি বসুথা খাদ্য কিংবা পচা সড়া ফল ও পনিপরিবা আদৌ খাইবা না। অংশুঘাতর রক্ষা পাইবাকু মুন্ডরে ধরা টোপি কিংবা ওদা কপড়া ব্যবহার করিবা এবং ওআরএস মধ্য পিইবা। রাত্রি শোলা বেড়ে মশারি এবং মশা নিবারক ব্যবহার করিবা। অসুস্থ অনুভব কলে নিকটস্থ আশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসিত হওয়া। শ্রোতা বন্ধু, শরীর আম নিজর, তেণু এর সুরক্ষা পাই কিপর ভাবে ভাল পাণি পিবা, মশারি টাঙ্গি শোবা, সঠিক সময় নিজের যত্ন নেওয়া, এথি

শ্রোতা বন্ধু, আমা হচ্ছে কলা সংস্কৃতি ও পরম্পরার মাটি। আমার এই ওড়িশা রাজ্যর না হচ্ছে উড্র কলিঙ্গ উৎকল, অনন্য কলার ভণ্ডার বলে আম রাজ্যর না হচ্ছে উৎকল। সাধারণ ভাবে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, গীতা, ভাগবত কথাবস্তুক সুন্দর ভাবে সহজ সাবলীল ভাষায় সাধারণ লোককে বুঝাই দেওয়া পালা, দাসকাঠিয়া, পারায়ণ, গীতাযজ্ঞ ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাই থাকে। তেণু আম সামাজিক জীবনের এসবুর বেশ

ছড়না ময়েগ ছড়না তোমরে থিলা নিদা ঘর বালি, সে বালিরে চালি প্রীতির ফুলকু দিনে মু সাউঁটুথিলি, দিনে মু সাউঁটুথিলি।

হরি বলি ধনিরে বড় দাণ্ড কম্পু থায়ে সাই ভাই মানঙ্গ সঙ্গরে দাসিয়া নড়িয়া ধরি বড় দাণ্ড যেতে উপত হই যাইছন্তি পুনি হেলায় কোন ঘটনা।

কার্যক্রমের পরবর্তী শিল্পী সেই শিল্পী নমিতা অগ্রওয়াল, গীত অলেখ বিশ্বাল।

0: শ্রোতা বন্ধু, যুবপিঢ়ি যেকোনসি রাষ্ট্রর মেরুদণ্ড এবং ভবিষ্যতর কর্ণধার। আজির পরিবর্তিত যুগরে দেশপ্রেমর পরিভাষা কেবল যুদ্ধ কিংবা নারাবাজি মধ্যে সীমিত নহে, বরং দেশের বিকাশ ও সমাজ প্রতি নিষ্ঠাবান হওয়া জরুরি। নূতন চিন্তাধারা ও আত্মনির্ভরশীলতা পাথেয় করে বড়া আবশ্যক। স্টার্টআপ, বিজ্ঞান, বৈষয়িক জ্ঞানকৌশল এবং নূতন অনুসন্ধান মাধ্যমে দেশের অর্থনীতিক সুদৃঢ় করা আজির সবুঠারু বড় রাষ্ট্র সেবা, নাগরিকঙ্ক দায়িত্ববোধ, যেপরিকি মতদানরে অংশগ্রহণ করা, ট্রাফিক নিয়ম মানিবা, পরিবেশর সুরক্ষা এবং নিজ কর্তব্য সঠিক ভাবে পালন করা হেউছি আসল দেশপ্রেম। সোশ্যাল মিডিয়ায় কোনসি ঘৃণাভাব পরিবর্তে সকারাৎমক চিন্তাধারা এবং ভারতীয় সংস্কৃতির গৌরব প্রচার করা, জাতি ধর্ম এবং ভাষাগত ভেদভাবর ঊর্ধ্বকু যাই এক সমৃদ্ধ এবং একতাবদ্ধ সমাজ গঠনরে সহযোগ করা, আমার ঐতিহ্য ও সংস্কৃতি সম্মান জনাইবা, স্বাধীনতা সংগ্রামীক বলিদান এবং আমার সমৃদ্ধ ইতিহাসর প্রেরণা নেই আগুক বড়া, দক্ষতা বিকাশ যেপরিকি শিক্ষা, ক্রীড়া, কলা এবং গবেষণা ক্ষেত্রে নিজক শ্রেষ্ঠ করে বিশ্বস্তরের দেশের না উজ্জ্বল করা, সমাজসেবা ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখাইবা, স্থানীয় সমস্যা যথা নিরক্ষরতা, গরিবী এবং স্বাস্থ্য সমস্যা দূর করা স্বেচ্ছাসেবী ভাবে কার্য করা। যেতবে জনে যুবক নিজের ব্যক্তিগত উন্নতি সহ রাষ্ট্রর প্রগতি যোড়ি দিয়ে, সেতবে দেশপ্রেম এক সকারাৎমক পরিবর্তনর রূপ নিয়ে। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুবপিঢ়ীঙ্ক মধ্যে দেশপ্রীতির ভাবনা, এ সম্পর্কে আলোচনা করুছন্তি কর্নেল দেবরাজ মল্লিক।
1: জয় হিন্দ, জয় ভারত। দেশ দুই দিন পূর্বে 80তম স্বাধীনতা দিবস মনাইছিলা। পুরা দেশ মৌন প্রাণ দেই ছোট ছোট শিশুঙ্ক ঠারু আরম্ভ করি সমস্ত নাগরিক হর ঘর ত্রিরঙ্গা এবং স্বাধীনতা দিবস মনাইছিলা। আউ সেই ত্রিরঙ্গা পাইবা পছরে অনেক প্রশ্ন আসে, কি ত্রিরঙ্গা বা স্বাধীনতা এতে সরলরে আমি পাইলে, কি সংঘর্ষময় লা 800 বর্ষ গুলামরু মুক্তি পাইবা, সে যে সংঘর্ষ মনে পকাইলে মনোভাব আহত হয়ে আসে। সংঘর্ষ লা ব্রিটিশ রাজর লাঠিমাড়, জেলর চারিকান্থর করুণা, বন্দুকর গুড়ি, ফাঁসির ফন্দা, আন্ডামান সেলুলার জেলর করুণ কাহানী, পঞ্জাবর জলিয়ানাবাদ বলিদান এবং ক্রান্তিকারী।

0: ডাক্তার সুমিত্রা সরেন। ডাক্তার সরেন নমস্কার।
1: নমস্কার।
0: এই যে শ্বাস বা আজমা রোগ গোটে রয়েছে, এ রোগে জনে আক্রান্ত বলে কোন কোন সব লক্ষণ দেখি কি আমি জানিপারিবা যে জনে শ্বাস রোগী?
1: শ্বাস রোগর লক্ষণ যাহার থিব বা আজমা আমি যাহা কৌছন্তি সেইটা বহুত ছোট বেলুরু হি আরম্ভ হয়ে যাইথায়। শ্বাস রোগ বা আজমা যেটা আমি দেখুচার যে আজমা আমার আউ গোটে জিনিস আছে যেটা সিওপিডি কুহা হচ্ছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোনারি ডিজিজ আর ব্রঙ্কিয়াল আজমা, এই দুইটা হচ্ছে দুইটা অলগা অলগা জিনিস। তেমন আমি যে শ্বাস কহিলে আমি প্রকৃতরে বুঝুছু ব্রঙ্কিয়াল আজমা কু। তেমন ব্রঙ্কিয়াল আজমা বহুত কম বয়সর আরম্ভ হয়ে যাই থাকে, কিন্তু যেটা লেটার এজ্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমার সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোনারি ডিজিজ। তো ব্রঙ্কিয়াল আজমা বা শ্বাস আউ সিওপিডি দুইটার সিমটমস কিংবা লক্ষণ গুড়াক সবু সমান। সেইথিরে কোন আসে না, থন্ডা কাশ হব, বহুদিন ধরিকি থন্ডা কাশ লাগি রহিব, কফ বাহারিব, সময় সময়রে ছন্দি হেলা ভড়িয়া লাগিব গলাটা, তা সহিত নিশ্বাস প্রশ্বাস নেওয়াকু অসুবিধা হব, ধই সই হব, যে হেসরি বা যে কহন্তি আমার সাধারণ ভাষায় সে হেসর ভড়িয়া উঠিব, আউ নাকরু পানি বাহারি পারে কিংবা ন বাহারি পারে, তা সহ যদি ইনফেকশন এসোসিয়েট হয়ে রহব তাহলে তা সহ জ্বর বি আসিপারে সময় সময়। এইটা হচ্ছে মূল লক্ষণ। যদি এইসব লক্ষণ বহুদিন ধরিকা রহব, তাপরে আমার আজমা যেটা শ্বাস যাহা কুহা হচ্ছে সেতবে গোটে স স আওয়াজ গোটে ভিতর আসব, সেটা হচ্ছে পার্টিকুলারলি ব্রঙ্কিয়াল আজমার দেখা যায়।
0: সাধারণ ভাবে কিছু কথা কহিলা বেলে বা ন কহিলা বেলে
1: হ্যাঁ কিছু কথা কহিলা বেলে কি ন কহিলা বেলে বি সেইটা সেমানে রোগী নিজে হি কহিব যে মো ছাতির গোটে নিশ্বাস নেলা বেলকু পুরা স স গোটে হুইসিল মারলা ভাই আওয়াজ আসছে। লক্ষণ হচ্ছে আমার মেইনলি ব্রঙ্কিয়াল আজমার।
0: ডাক্তার সরেন আপন কহিবা কথা যে শ্বাস প্রশ্বাস নবারে যে অসুবিধা দেখা যায় এবং অসুবিধা জনিত যে রোগ সৃষ্টি হইতা সেইটা হি শ্বাস বা আজমা রোগ।
1: সেইটা হি শ্বাস বা আজমা।
0: এই যে রোগ কথা আপন কহিলে, এই রোগ কোনসি নির্দিষ্ট বয়সের হইতা না যে কোনসি বয়সের লোকঙ্কু হই পারে?
1: মেইনলি আমার ব্রঙ্কিয়াল আজমা যেটা সেটা ছোট বেলু আরম্ভ হইতাই, কিন্তু সিওপিডি মেইনলি আমার এলডারলি এজ গ্রুপ মানকু বা বৃদ্ধ বয়সের সেটা দেখা যায়। কিন্তু আজমা যেটা আমি সাধারণ শ্বাস বলে কহুছু সেটা ছোট বেলু আরম্ভ হুয়ে, আস্তে আস্তে বয়স সহিত সেটা বৃদ্ধি ঘটি থাকে, কিন্তু যেটা হঠাৎ কি বৃদ্ধা বয়সের যেটা আরম্ভ হব সেটা হচ্ছে আমার সিওপিডি বা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোনারি ডিজিজ।
0: তাহলে ম্যাডাম আপনি এইটি কুহন্তু, জনে শিশু যেতলে জন্ম হচ্ছে তো জন্ম সহিত বি রোগ থাইপারে?
1: হ্যাঁ, যদি আমার গোটে হচ্ছে এটপিক আর গোটে হচ্ছে নন এটপিক। এটপিক মানে যে মানকর সহিত মানে দেহরে সেইটা জন্ম বেলু হি সেই জিনিসটা থাকে।
0: সেটা কোন মা পাখরু সংক্রমণ হইতাই?
1: না না, সেটা কাহা কাহা ক্ষেত্রে, সেটা ফ্যামিলি হিস্ট্রিরে বি থাইপারে কিংবা সেটা জন্মরে তাঙ্কর শরীরর টিকে
0: কোনসি ব্যতিক্রম পাই
1: ব্যতিক্রম পাই সেটা বি হইপারে, কিংবা ফ্যামিলি হিস্ট্রি বি যদি থিব তাহলে সেতবেলে বি, কিন্তু মা ঠু যে ডাইরেক্ট আসিব সেমতি কিছু নাই। মা ভাল থাইকি বি পিলার হইপারে কিংবা মা র থাইকি বি পিলার ন হইপারে,
0: কোনসি নির্দিষ্ট
1: কারণ না। না না,
0: যে শীত দিনরে দেখা যায় সাধারণ ভাবরে এই শ্বাস রোগী মানে বেশি কষ্ট পাইথান্তি, ইয়া কাহি কি হইতাই?
1: শীত দিনে আমার যে বাহারে যে অ্যালার্জেন্স গুড়াক অছন্তি বা প্রদূষণ যে গুড়াক কি আমার ইয়ারুয়ে বা শ্বাসনলী ভিতরকু যাইকি শ্বাসনলীর যে আমার মিউকসা গুড়াক অছি মানে তার যে লেয়ার গুড়াক অছি শ্বাসনলী ভিতরে যে আমার সবু স্তর স্তর সবু অছি, তো সেইথিরে ইনফ্ল্যামেশন বা
0: ফুলি যায়।
1: হ্যাঁ, ফুলি যায়। তো সেই ফুলি যাওয়ার ফলে কেতে গুড়ায় সবু সেটু সিক্রেশন হুয়ে, যেমতি কি মাস্ট সেল, ইন্টারলিউকিনস, এইসব জিনিস গুড়া সিক্রেশন হওয়ার ফলে আমার কনস্ট্রিকশন মানে যেত আমার এয়ারওয়েটা থিব সেটা কনস্ট্রিকশন হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার ফলে কোণ হব না, বায়ু মানে যেত নিঃশ্বাস প্রশ্বাসের যেত আমার অম্লজান দরকার করুচি লংসটা, তো সেইথিরে প্রবলেম হুয়ে,
0: সফিসিয়েন্ট যাই পারে না, নিঃশ্বাস প্রশ্বাস নবারে অসুবিধা
1: হুয়ে। হ্যাঁ, কাহিকি না সেটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়, এগুলা করে মানে ব্রঙ্কিয়াল ওয়ালর কনস্ট্রিকশন পাই বা সংকুচিত হওয়ার ফলে নিঃশ্বাস প্রশ্বাস নবারে অসুবিধা হুয়ে।
0: রাস্তার যদি বাধা হলে
1: যেমতি। হ্যাঁ
0: আচ্ছা ম্যাডাম, আপনি এইটি কুহন্তু আজমা ও ব্রঙ্কাইটিস এই দুইটি রোগ কোন সমান? আপনি কিছু সময় পূর্বরু কহিলে যে বয়স অনুপাতরে
1: আজমাটা আমার হচ্ছে ছোট বেলু যে রোগটা আরম্ভ হুয়ে, যে মানকর কি ছোট বেলু আলার্জিক রাইনাইটিস কিংবা বারম্বার থন্ডা দশ কাশ এগুলাক সব ছোট বেলু রহুথিব, তো সেমানকর বেশি আজমা হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। কিন্তু যেটা টিকে ব্রঙ্কাইটিস কহিলে আমার হচ্ছে যেটা সিওপিডি মু আগর আপনার কহিলি, সে সিওপিডির গোটে কম্পোনেন্ট হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। তো এলডারলি মানুষ যে থন্ডা কাশ কফ হয়ে যে লক্ষণ সব দেখা যাচ্ছে সেগুলাকে আমি ব্রঙ্কাইটিস বলে কহিপার, কিন্তু আজমা ও ব্রঙ্কাইটিস দুইটা যাক অলগা অলগা।
0: এই যে আজমা বা শ্বাস রোগী তার জীবন প্রতি কোনো বিপদ থাকে?

0: সর্ব ঋষি বাঞ্ছিলে কল্যাণ হে উঠি রঘুনন্দন
1: প্রভু রামচন্দ্র সমস্ত ঋষি মানুষ অভিবাদন জনাতে।

পণ্ডিত লক্ষ্য দেবে সেতিকি বেলা হেলা কোন ইয়ে মা পরম বৈষ্ণবী ইয়ে দুশহ দুর্দশাকু সহ্য করি নপারি সাঙ্গে সাঙ্গে অসীতা রূপকু ধারণ কলে সর্জন সে রূপটি হেলা কিমিতি নুরমুন্ড মালিনী অতি ভয়ঙ্কর।

মা সত্য সনাতনী সীতা ইয়ে প্রয়ঙ্করী রূপক ধারণ করি সহস্রানন্দ খড়গ দ্বারা বিনাশ কলে। তারপরে হেলা কোন নাইয়া বহিলা রক্ত নদী রণ ক্ষেত্র রক্ত নদী প্রবাহিত হেলা মা জগদ্ধাত্রী ইয়ে রাবণ উপরে ঠিয়া হই প্রণাম করে তাণ্ডব নৃত্য আরম্ভ কলে। পণ্ডিত তাণ্ডব নৃত্য নহইলা অবসান, সে অবসান হলে

0: লঙ্কা মনের উপজাই
1: পণ্ডিত দেবতা মানে কহিলে প্রভু ইয়ে মা সীতা দেবী জানি মহাপ্রভু রামচন্দ্র মানস নয়নের সীতা সীতা চাহতে অসুর না আসিনি অভয়দায়িনী দেবী কালিকার উপরে।